কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না, কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না, নিজ গুণে করো কৃপা পাই জন তোমার শরণ দেখাং, নিজ গুণে করো কৃপা

আমায় বলো না, কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না। নিজ গুণে করো কৃপা, পাই জন তোমার শরণ দেখাং।

কোন সাধনী তোমায় পাবো আমায় বলো না, কোন সাধনী তোমায় পাবো আমায় বলো না।